তুরি আনা কই বাসার ইবে ঘর বার ছোড় কে শাহ টুরে আজিবে নানে দা দরবার ছোড় কে ও